বন্দনার পরবর্তী শিল্পে তানসেন সিং, সে গাইছন্তি সনাতন পরিডাঙ্ক রচনা। হরি আশা তেল যেবে ভরে নিরাশার অন্ধকারে, তব ইচ্ছা পূর্ণ হেউ মোঠর হসধারে।

0: ডাক্তার দীপক রঞ্জন দাসঙ্ক ঠারু।
1: আপন যদি প্রত্যেক দিন সকাল শয্যা ত্যাগ করিবা পরে কিছু সময় প্রাতঃ ভ্রমণে বিতেবা পাই চাহুথান্তি, তাহলে মনে রাখন্তু যে দীর্ঘস্থায়ী ভাবে আপন এয়াকু অভ্যাসরে পরিণত কলে নিশ্চিত ভাবে আপনার বিভিন্ন প্রকার স্বাস্থ্য দৃষ্টি উপকারী সুবিধা মিলি পারিব। কমসে কম যদি অর্ধ ঘন্টা সময় আপনার সকাল মর্নিং ওয়াক বা প্রাতঃ ভ্রমণ করছেন, তাহলে আপনার শরীরের বিভিন্ন প্রকার অঙ্গকু রক্ত সঞ্চালন অধিক পরিমাণের হয়ে থাকে এবং তাদ্বারা আপনার হৃদযন্ত্র বা হার্ট ঠিক ভাবে কার্য করা কার্যদক্ষতা তাকে মিলি থাকে। যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লড প্রেসর রোগে আক্রান্ত হয়েছেন, সেমানে যদি দীর্ঘদিন ধরে এইভাবে ভাবে মর্নিং ওয়াক জারি রাখতে, তাহলে সেমানে যে ব্লড প্রেসর কমেবা পাই ঔষধ ব্যবহার করছেন, সে ঔষধর পরিমাণ কম আবশ্যক হয়ে পারে, কিংবা যদি তিনোটি বা চারোটি ঔষধ খাইবা দরকার পড়ুছি, তাহলে হুয়েত দুইটি বা তিনোটি ঔষধের মধ্যে তাঙ্ক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকু আসি পারে।
0: শ্রোতা বন্ধু, জীবন রাস্তায় অনেক সমস্যা আসিবা স্বাভাবিক কথা। আম ভিতর অনেক লোক নিশ্চয় জীবনরে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হইতিবা, আউ সেসবুর সমাধান পাই রাস্তা বি বাহার করিতিবা, এথিপাই কাহার সাহায্য নেইতিবা, কিছু বুঝামণা মধ্যে করিতিবা। হ্যাঁ শ্রোতা বন্ধু, জীবনকু সরস সুন্দর ও সুখময় করিবা পাই নিজ বন্ধু প্রিয়জনক সহ সুসম্পর্ক রক্ষা করিবা পাই অনেক সময়রে আমাকে বুঝামণা করিবাকু হইথায়। যে বুঝামণা আপোসরে হইথায় তাহা নিজ ভিতরে হইথায় আর সুখকর হইথায়। এ সম্পর্কে আসন্তু শুনিবা সংগৃহীত কাহিনীটিয়ে। রাজ দরবারে কাম করুথিলে দুই বন্ধু। দুই বন্ধুক মধ্যে বন্ধুতা বহু পুরোনা এবং নিবিড় মধ্যে থিলা। সময়ক্রমে সেমানক বন্ধুতারে কোনসি কারণরু ফাট হইগলা। পূর্বপরি সেমানক মধ্যে আউ হইপারিলানি ভাবর আদান প্রদান। জনকর মুহ এপটকু তো আউ জনকর মুহ সেপটকু। এইভাবে মনান্তর দিন ভিতরে রাজা সেই বন্ধু দুইজনকু কোনসি কামরে একাঠি পড়োশী রাজ্যকু পঠাইলে। দুহে রাজকার্যে চালিলে। যা বাটরে পড়িলা ঘোর জঙ্গল। থক্কা মারি দুহে গোটে গছমূলে বিশ্রাম করুথান্তি। জনকু ইতিমধ্যে নিদ লাগিগলা। চেইথিবা বন্ধু জনক দেখিলে গোটিয়ে ভালু সেমানক আড়কু মাড়ি আসুচি। দুই জনক মধ্যে চুক্তি হইথিলা কথা নহেবাকু। কণ করিবে ভাবি চেইথিবা বন্ধু জনক গোটে কাগজরে লিখিদেলে ভালু আসুচি শীঘ্র উঠি পড়। লেখাটিকু বন্ধুঙ্ক মুন্ড পাখরে রখিদেই খুব জোরে তাঙ্কু হলাই দেলে। শোইথিবা বন্ধু উঠি লেখা দেখিলে এবং এপটে দেখিলে ভালু পাখাপাখি হেলানি। কুয়াড়ে যিবার উপায় নাহিঁ। সেইটি মৃত লোকঙ্ক ভি পড়ি রহিলে। ভালু অতিক্রম করিগলা পরে উঠিলে। সেইটি উভয় বন্ধুঙ্ক মধ্যে চুক্তি তুটিগলা। আরম্ভ হেলা বুঝামণা। দুই বন্ধু জানিনেলে বুঝামণারে থায়ে জীবনর সরসতা, জীবার প্রকৃত আনন্দ, যাহা চুক্তিরে নথায়। চুক্তি পাখরে আসে যুক্তি, থায়ে আইন কানুন। বুঝামণারে সেসবু নথায়। সন্তান পাখরে মা চুক্তি করে না, বুঝামণারে চলে। বুঝামণার সুখ চুক্তিরে নথায়, চুক্তিরে থায়ে মাপচুপ। হেলে বুঝামণারে সীমারেখা নথায়। ভক্ত ও ভগবানক ভিতরে থায়ে বিরাট বুঝামণা। ভক্ত কহে ভগবান বড়, আউ ভগবান কহন্তি ভক্ত বড়। সেইথিপাই তো ভক্ত ও ভগবান উভয় বড় হইথান্তে।

লীলা আলো পুইলিলো তোমাতো তেরায়ে আলো হান্ডি কুন্দেই মন্ডা পুরেই ভাড়ি তোলে খায়ে আলো।

আরে মহাকাল ফল পিতা, মহাকাল ফল পিতা, রাজসু যজ্ঞ আরম্ভিলে রাম, আরে রাজসু।

আচ্ছা বন্ধু, কহিলে আমি নিজে কেতে সচেতন নিজের স্বাস্থ্য পাই বহুত কম। আমি নিজে নিজ ইচ্ছার মালিক, স্বাস্থ্য কথা পচারি কি? সেপাই তো অনেক স্বাস্থ্য সমস্যা আমার ভিতরে। দিনকু দিন আমার স্বাস্থ্য সমস্যা এভাবে বিগুড়ুছি যে মানুষ শেষে মৃত্যুমুখে পড়ুছে। অনেক রোগ সতেকি ঘর করেছেন এ মানুষ শরীরের, কিছু না কিছু স্বাস্থ্য সমস্যায় পড়ুছে আজর মানুষ। নিজ মনকু থরে প্রশ্ন কলে, বন্ধু আমি ঠিক জীবন জিউছি তো? আমার জীবনশৈলী ঠিক অছি তো? আমার খাদ্য পদার্থ ঠিক রয়েছে তো? এমতি অনেক প্রশ্ন আন্দোলিত করুছে মনকু।

শেষ হল নাটক বীরিং চিঠি। নাটকর বিভিন্ন ভূমিকার অংশগ্রহণ করে মামিনা বাপা অজয় কিশোর মহান্তি, মামিনা বউ বর্ষা পট্টনায়ক, কীর্তন বাবু অভিরাম নায়ক, পোস্টম্যান বি সিদ্ধার্থ, মামিনা তৃষ্ণাময়ী জেনা, মুনা কুলদীপ বিশ্বাল, রচনা সুরেন্দ্রনাথ সাহু, প্রযোজনা সুমিত্রা মহাপাত্র।

চক্রবর্তী। প্রথমে শিল্পী স্নিগ্ধারাণীকর এবং নম্রতা মহান্তি, গীতরচনা তপন পট্টনায়ক।

আমার পরবর্তী কার্যক্রম শ্রোতাবন্ধু মানক এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুলা মধ্যাহ্ন শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিল, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আদিবাসী গীতরে প্রচার করুছু মুন্ডা গীত, পরিবেশন করিছন্তি বিনোদ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আদিবাসী গীতরে প্রচার করুছু মুন্ডা গীত, পরিবেশন করিছন্তি বিনোদ কাণ্ডুলানা এবং সাথী।
5: শ্রোতা বন্ধু, শুনন্তু মুন্ডা গীত পরিবেশন করছন্তি নুয়াগাঁ ব্লক অন্তর্গত পুরুণাপাণি গাঁর বিনোদ কাণ্ডুলানা ও সাথী। সংসারে জন্ম নেলে অনেক দুঃখ কষ্ট সামনা করিবাকু পড়ে, তেণু দুঃখ সুখ সবু সময়রে ভগবানঙ্ক নামকু স্মরণ করিবা উচিত।

0: ছোট কমাটিয়ে হয়ে অটকি যাও। যদিও মো মুহ ফুটাণি মারে নিজ পাখে ও কহে তমসহ বিলকুল কিছু বলে কিছু না পরিচয় মোর, পুণি ছাতি ভিতরে কাহাপাই এ ধক ধক, হৃদয় ভিতরে এ ডেণা ফড়ফড় কাহার। জন্ম পরে জন্ম আমি পরস্পরকু খুঁজুথিবা, জন্ম পরে জন্ম আমি পরস্পরকু খুঁজুথিবা, ঝুড়ুথিবা ও বঞ্চুথিবা সরিবা যায় আম আখির শেষ বুন্দা লুহ ও তমাম আয়ুকাল, আম আখির শেষ বুন্দা লুহ ও তমাম আয়ুকাল। মো কবিতার শীর্ষক স্বপ্ন পুরুষ। মু কেমিতি জানিথান্তি তমে মতে এত্তে খোঁজুথিল খরা তরারে ঝাড়নাল হই রক্তকু পানি করি সমস্তঙ্ক অলক্ষ্যরে আখি কোণরু ঝরি পড়ুথিবা লুহকু লুচেই দিন দিন বর্ষ বর্ষ তমাম জীবন। মু তুমকু কেতে লড়ুথিলি, মু তুমকু কেতে লড়ুথিলি, নিজ ছড়া কাহাকু বা কহিপারিথান্তি সে কথা, কাহাকু বা দেখেই পারিথান্তি নীলবর্ণ রক্তরে তিয়ারি সে গোপন ক্ষত, যেউ নিয়ার রঙ্গরে টহ টহ দিশুছি পলাশ বণ, মু যৌ মুদ দেই সাইতি রখিছি তাকু জহ্নর ফরুয়া ভিতরে, তম নথিবা পণর ভয়ঙ্কর অন্যমনস্কতা, তম নথিবা পণর ভয়ঙ্কর অন্যমনস্কতা তরলি যাউথিবা সবু আরম্ভ ও শেষকু অর্থপূর্ণ করি সে নিয়া বাসুছি মহমহ। মু কেমিতি জানিথান্তি যেতে রোকিলে বি মো আখি লুহ সবু বর্ষা বুন্দা হয়ে ঝরি পড়িব সফা ধলা ফুল পরি দিশুথিবা তম আকাশে। মু কেমিতি জানিথান্তি যেতে রোকিলে বি মো আখি লুহ সবু বর্ষা বুন্দা হয়ে ঝরি পড়িব সফা ধলা ফুল পরি দিশুথিবা তম আকাশে, ও তমে সে লুহর নইরে বুড়ি যাওয়া বেড়ে মু তোমার শেষ উদ্ধারকারী হয়ে ঠিয়া হয়ে কূলরে। মু কেবল জানিথিলি তোমাকে খোঁজিবা পাইবা ও পুণি হজাই দেবা হি মোর ভাগ্য, মু কেবল জানিথিলি তোমাকে খোঁজিবা পাইবা ও পুণি হজাই দেবা হি মোর ভাগ্য। তমে মরুভূঁর অসরন্তি শোষ, তমে মরুভূঁর অসরন্তি শোষ, নিচ্ছাটিয়া রাস্তায় ঘুমেই পড়িথিবা ধুমাটিয়া খরার আকাশ, মু গ্রীষ্মর মধ্যাহ্নে দলকায়ে শীতল পবন কাকর বুন্দারে চিকমিক করুথিবা রাতি শেষ নীল অবশেষ। তমে মরুভূঁর অসরন্তি শোষ, নিচ্ছাটিয়া রাস্তায় ঘুমেই পড়িথিবা ধুমাটিয়া খরার আকাশ, মু গ্রীষ্মর মধ্যাহ্নে দলকায়ে শীতল পবন কাকর বুন্দারে চিকমিক করুথিবা রাতি শেষ নীল অবশেষ, কাকর বুন্দারে চিকমিক করুথিবা রাতি শেষ নীল অবশেষ।
1: ভৌণী, ক্ষুদ্র গল্পটি কেবল গোটি কাহাণী বলে নুহেঁ, বরং এ জীবনর ছোট ছোট অনুভবর আইনা সদৃশ। গপ কেতবে ওঠরে হসধারে খেলাই দিয়ে তো পুঁ কেবে আখি ভিজাই দিয়ে যায়। গপর সবুঠ সুন্দর কথা হচ্ছে যে এ শেষ হওয়া পরে মধ্য মনরে কেমিতি গোটিয়ে অলিভা ছাপ ছাড়ি যায়। সাহিত্য পত্রিকার দ্বিতীয় ভাগে এথর শুণবা ভৌণী গপটিয়ে নিজ রচনার গপটি পড়ি শুণ গল্পিকা ইন্দিরা দাস।
2: গপর না গপ হলে বি সত, ডিসেম্বর 22 তারিখ ইরার আখি অটকি গল ক্যালেন্ডর সেই তারিখ পাখে, এই দিনটা পাখে কাহিকে জাঁয়ে উভা হয়ে যায় সেই গোটিয়ে দৃশ্য, কানরে প্রতিধ্বনিত হুয়ে সেই গোটিয়ে স্বর, সে স্বর ডক্টর ব্যাস টাটা মেমোরিয়াল ক্যান্সার ইনস্টিচ্যুটর গলা ছাতি বিভাগর বিশেষজ্ঞ ডাক্তার, তীক্ষ্ণ আখি পিন পিন পতলা সাহেব ভলি পাঁচ ফুটর মনিষ, বয়স অপেক্ষা অধিক গম্ভীর, তিনি দিন কেবল টাটা মেমোরিয়াল রুহতি, বাকি দিনগুড়িক দেশর বিভিন্ন জায়গাকু যাতে, সে অধিক গম্ভীর স্বরে কহুলে আপনার সহ কে বয়স্ক ব্যক্তি অনেক ডাকি দিও কিছু কহবার অছি, প্রতিথর ভলি রেডিয়েশন দেবা পরে পরে শেষ পরীক্ষা করাই ঔষধ ও আসিয়া আগামী তারিখ নেওয়া ইরা যাই, বাহারে রোগী অপেক্ষা গৃহরে চেয়ার উপরে বসলে মনীষ, ইরা পরিচয় দেলা স্যার মু তাঙ্কর স্ত্রী, যাহা কহিবার অছি কুহন্তু, ক্ষণকাল স্তব্ধ হয়ে চাহিলে ডক্টর ব্যাস, 30 বর্ষর পতলা ঝিওটি রোগীর স্ত্রী বলে বোধে বিশ্বাস করে পারুনথিলে, এ পর্যন্ত বর্ষে হলানি এ ঝিওটি রোগী সহিত আসে ଅପରେସନ୍ ସମୟରେ ବେଡ୍

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1965 ମହମ୍ମଦ ଅଜିଜ୍ଙ୍କ କଣ୍ଠରୁ ଏହି ଗୀତଟିକୁ ଶୁଣାଇ ଦେଉଛୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটিকে গাইছেন অক্ষয় কুমার মহান্তি।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করছু কার্যক্রম যুববাণী।

এই মুহূর্তে বৈকুণ্ঠে বিজে প্রভু কলামুখ কহরে বন্ধু এ ধামে নাহি অবা কেউ সুখ মিশ্র সত্যনারায়ণ রচনায় কণ্ঠদান করছেন আলোক কুমার কুণ্ডু।

0: এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করেছেন নৃসিংহ চরণ মল্লিক।
3: এই সংসারে মানব জন্ম অতি দুর্লভ, এহা বহু প্রাচীন মুনি ঋষি মানে কই আসিছন্তি। কলিযুগর 1516 শতাব্দীর সন্ত মহাত্মা তুলসীদাস বি কইছন্তি, যেও জীব মনুষ্য জন্ম পাইছি সে বড় ভাগ্যবান। বড়ে ভাগ মানুষতনু পাওয়া, মনুষ্য জন্মরে পরমাত্মা প্রাপ্তি সম্ভব, কিন্তু এই জন্মর অন্ত কেবে হব, মৃত্যু কেবে আসিব, এ কথা কেহি জানন্তি নাহি। বুদ্ধিমান পুরুষ যৌবন ও বৃদ্ধাবস্থাকু বিশ্বাস করুথবা অনুচিত, বাল্যাবস্থারু হি প্রভু প্রাপ্তি নিমন্তে সাধনা করিবা উচিত। পিতামাতা মানে যদি সন্তান সন্ততিঙ্কর মঙ্গল কামনা করুথান্তি, তেবে বাল্যাবস্থারু হি প্রভু ভজনরে লীন হেবা পাই শিখাইবা উচিত। আজিকালির পিতামাতা এহা জানিথিলে ত, মাতা পিতা নিজ সন্তান মানক মনরে ধার্মিক সংস্কার অতি ছোট বেলু আনিবা আবশ্যক। সাধারণ কথারে বি কোহা যায়, যাহা ন হইছি বালুত কালে তাহা কি হইব পাচিলা বেলে। বৃদ্ধাবস্থারে নিজ শরীরর সেবা যত্ন করা যাই পারে, হেলে দেব আরাধনা পাই শক্তি ন থাকে। মানব শরীর ভোগ উপভোগ করিবা কু মিলে নাহি, মানব শরীর ভগবত ভজন দ্বারা প্রভু প্রাপ্তি নিমন্তে মিলিছি বলি জানিবাকু হেব। মনুষ্য শরীর নাশবান, প্রতিটি মুহূর্তরে এহা ক্ষয় অভিমুখে চালি থাকে, এণু মনুষ্য জন্ম দুর্লভ বলি কোহা যায়। পুনি মনুষ্য জন্ম দুর্লভ কারণ এই জন্মরে হি মনুষ্য সমস্ত প্রকার ইচ্ছিত বস্তু পাইপারে। শরীর অনিত্য হলে ভগবান নিত্য, এই অনিত্য মনুষ্য শরীরে যাহা নাশবান তাহারি মাধ্যমে নিত্য বস্তু ভগবানকু মধ্যে পাই হুয়ে। মনুষ্য জন্ম দুর্লভ সহ অতি মূল্যবান মধ্যে, কেতবার জন্মমৃত্যু হওয়া পরে মনুষ্য জন্ম মিলিথায়। মনুষ্য জন্মর মহিমা অকলনীয়, মনুষ্যর আয়ু 100 বলে কেতক কৌথা বেড়ে এহার আয়ু 120 বলে আউ কেতক কুহতি। আজিকালি আয়ু কিন্তু সেইপরি আউ নাহি, আজিকালি তো আয়ুর অর্ধাংশ নিদ্রাবস্থায়, চতুর্থাংশ বাল্যাবস্থায় ও কুমারাবস্থায় অতিবাহিত হয়ে যাচ্ছি। বাল্যাবস্থা অজ্ঞানরে ও কুমারাবস্থা খেলকুদরে কটি যাচ্ছি। বৃদ্ধাবস্থা সময় কহবাকু গেলে নিরর্থক, কারণ শারীরিক ক্ষীণতা কৌশি কাম করা প্রবৃতি দিয়ে না। বাকি রহিলা যৌবনাবস্থা, সেতবে তাহা কাম ভোগরে কটি যাচ্ছি। তাহলে আমি কত বর্ষ কাম করা পাইলে, এই অল্প সময় ভিতরে আত্মকল্যাণপ্রদ কাম কেবে ও কিপরি হব তাহলে চিন্তা করুছে কি? এই পরিপ্রেক্ষীরে আমি কণ করা উচিত? যে পর্যন্ত শরীর সুস্থ থাকে সে পর্যন্ত বৃদ্ধাবস্থা আক্রমণ করিপারে না, ইন্দ্রিয় শক্তি ক্ষীণ হুয়ে না, আয়ুষ ক্ষয় হওয়ার পূর্ব চতুর লোক মানে আত্মকল্যাণ যত্নবান হওয়া উচিত, নহেলে ঘরে নিয়া লাগিযা পরে কো খোলিবা কাম আরম্ভ করিবা ভলি হইযিব। মনুষ্য মুন্ডকু নানা প্রকার ভয় আক্রান্ত করে রাখিথায়, এণু এই শরীর যাহা ভগবত প্রাপ্তি নিমন্তে পর্যাপ্ত রোগগ্রস্ত হয়ে মৃত্যুধীন হওয়ার পূর্ব আত্মকল্যাণ নিমন্তে যত্নবান হইযা বিধেয়। মনুষ বস্তুত দুঃখ কেবে চাহে না কি মাগে না, তেবে সুদ্ধা তাহা অচানক আসি ধমকায়, মতে জ্বর নহলে মু সত্যনারায়ণ পূজা করিবি। এপরি লোক মানে যাচনা করন্তি, তেবে সুদ্ধা জ্বর হুয়ে, যত্নবান নথিবা অবস্থায় দুঃখ যেপরি প্রারব্ধর ফল অনুসারে আসে, সুখ মধ্যে সেইপরি আসিথায়। সুখ দুঃখ উভয় প্রারব্ধর অধীন, প্রারব্ধ অনুসারে তাহা মিলে, এতে নিমন্তে কিছু যত্ন নেওয়া পড়ে না। পূর্ব জন্মর কর্মর ফল হেউছি প্রারব্ধ, দরিদ্র ধনী হয়ে যায় ও ধনী দরিদ্র, প্রারব্ধ অনুসারে যাহা মিলিবা কথা তাহা অবশ্য মিলিব। এণু সাংসারিক সুখভোগ নিমন্তে যত্ন বা চেষ্টা ন করি পরমাত্মাকু প্রসন্ন করিবা পাই চেষ্টা করিবা উচিত। কেতক লোক কৌথবা শোনা যায় যে সৎকর্ম করিবা মধ্যে এক প্রকার প্রারব্ধর ফল, প্রারব্ধ নথিবারু সৎকর্ম সৎসঙ্গ সম্ভব হেউ নাহি, এহা এক মিথ্যা কথা, কারণ প্রারব্ধ কদাপি সৎকর্মরে বাধা সৃষ্টি করিপারে নাহি। আমি সৎকর্ম করিবাকু চাহুছে, এহা বর্তমানর ক্রিয়মাণ কর্ম, ক্রিয়মাণ কর্ম প্রারব্ধ ঠারু অতি শক্তিশালী, এহা প্রারব্ধকু নাশ করি পকায়। মনুষ্য নিজের দুর্বলতা ও আলস্য হেতু প্রভু ভজনরে বাধা উপস্থিত হইথায়। দুর্বল ও অদগামী মন সৎকর্ম ও সৎসঙ্গরু মনুষ্যকু বঞ্চিত করিথায়, এহা জানি নিজ কল্যাণ নিজে করিবা উচিত।

0: তোমার পদ তলে পড়ি মিনতি করছি স্বামী, তুমি এই অন্যায় যুদ্ধর ক্ষান্ত হো।
1: বাচাড়তা বন্ধ কর মন্দোদরি, তুমি রাণী অংশপুরক গমন কর, মাতা নিকসায়ণে আগমন করছন্তি, তাঙ্কঠারু মু এ বিপদ কালরে পরামর্শ গ্রহণ করিবি।
0: আসুছি স্বামী।

0: দিগরে কেবল কুঢ় কুঢ় দুর্গন্ধযুক্ত শব, শৃগাল মাল মাল স্বর্ণলঙ্কার রাস্তাঘাটরে প্রাসাদ উপরে গ্রুদ্ধ, কেবল বিধবাঙ্ক ক্রন্দনরে বিষাদর ছায়া প্রত্যেক গৃহরে।
1: পুত্র,
0: লঙ্কাগড়কু শ্মশানরে পরিণত করিথিবা কে সেই দুরাচার? প্রকাশ কর পিতা।
2: অমরবাসী সমর সাজিত।

0: তোর বীরত্ব কথা মতে জানা আছি পুত্র, এ বিপদ সময়রে পিতাকে রক্ষা কর, নচেত ধূলিসাৎ হয়ে যাব তোর পিতৃ রাজ্য।
1: চিন্তা কর নাহি পিতা, আজ রাত্রে মু তার উপায় করিবি।
0: পুত্র
2: আজ রাতে

0: ন রাধম রাম লক্ষ্মণ তুমি ছাড়খাড় করিছ মোর পিতৃ রাজ্য স্বর্ণ লঙ্কা অষাণ্ড জানি না লঙ্কপতি রাবণর বীর পুত্র মহি রাবণ ধ্বংস করি পারে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিপুর গোটিয়ে বাণরে ছেদন করি পারে কোটিয়ে রামর মস্তক এবে কৃতকর্মর ফল ভোগ কর পাপিষ্ঠ তুম্ভঙ্কু এ পরিবন্দী অবস্থায় দেবীঙ্ক নিকটরে বলি দেলে আশ্বস্ত হব মোর প্রাণ।
1: গজা টোকা দিটা কি দোষ কলে মহারাজ, তাঙ্ক বদলরে ছেলি কি কুকুড়া কিছি মিলি নাই।
0: পুরঞ্জন পণ্ডা
1: মণিমা,
0: তুমি দেবী মন্দিরর পূজক।
1: কেবল মু নুয়ে মণিমা, মো বাপা গন্ধিয়া পণ্ডা, তাঙ্ক বাপা খেসালি পণ্ডা, তাঙ্ক বাপা পেঠা পণ্ডা, তাঙ্ক বাপা খুঁটা পণ্ডা, সমস্ত থিলে মা ভগবতীঙ্কর পূজক।
0: কালি তম মন্দিরে ছাগল বা মহিষ নুহে, দিয়া যাব নরবলি।
1: মণিমা, ছেলি কুকুড়া বলি পড়লা ভোগ কই ঘরকু নৌথিলি, ঘরণী উন্মাদিনী জিরা অদা রসুণ পিঁয়াজ লঙ্কা পকাই সযত্নে রন্ধন করিয়া পরে হেউথিলা প্রসাদ সেবন, কিন্তু নরবলি পড়িলে
0: তাকু মধ্য ভোগ বলি রন্ধন করি ভোজন করিবে সমস্তে।
1: মণিমা,
0: নচে তোমার মধ্যে মুন্ড কাট হব সেই দেবী মন্দিরে।
1: পক মাছি পরি সালদিন বালু রোজা চুয়া গুড়া মারিছিল মণিমা।
0: তবে যাও, নরবলির সমস্ত আয়োজন কর।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, বোঝে আরিসা দি বোঝা কাকেরা, তিনি ঠেকি সার পুড়ি, চারি ঠেকি দহি, পাঁচ ঠেকি ঘিও, আধ ঠেকে মহু, পাঁচ ভার ক্ষীর, মহানে গুড়া, দি ভার নড়িয়া, খন্ডে সিন্দুর, আউ অধবস্তে ঝুণা।
0: কোন কহিল অধবস্তে ঝুণা?
1: হ্যাঁ আজ্ঞা, এ টুকা দিটাঙ্কর মুন্ড কাটি দেওয়া পরে যজ্ঞ কুণ্ডরে পকাইলে ভারি পুরকুটিয়া গন্ধেইব।
0: পুরঞ্জন
1: মণিমা,
0: এসব পদার্থ বরাদ করিবা অপেক্ষা নিজে যোগাড় কর।
1: আজ্ঞা, গতাঘর চাবিটা মতে দেই দিও। আজ্ঞা
0: না, মোর আদেশ মন্ত্রী জনাই দিও, সে আবশ্যক অর্থ যোগাই দেবে।
1: বোটা ভাগ তো মন্ত্রী নেবে আজ্ঞা, এ গরিব ব্রাহ্মণটা।
0: পুরঞ্জন
1: আজ্ঞা, যাচ্ছি যাচ্ছি মণিমা।
0: কিন্তু মনে রখ, গোপন রখিব এ সমস্ত বিষয়।
1: কো বিষয় মণিমা?
0: নরবলি বিষয়।
1: আজ্ঞা, ইয়ে টোকা দিটা তো কে মু জানিনি, আউ কইবি কো
0: জানি না।
1: আখি ছুঁচি মণিমা, মু কিছি জানিনি।

0: আরে আরে মূর্খ মাঙ্কড়, আজি এক কলু তুই ত্রিপুর বিজয় মোর পতি দেবতাঙ্কু বলি দেলু, দেবী মন্দিরের কপট বেশরে মিছ পরামর্শ দেই। ভাবিছু কি অবলা মূল বড় নন্দিনী, পতি হত্যা পতি হত্যা প্রতিশোধ নেবি মুই, হত্যা করি তোতে আউ তোর প্রভু রাম লক্ষ্মণঙ্কু।
1: মেছে কেম্পা গরজু রাক্ষসী, পতিসহ তোতে মধ্য দেবী বলি আজ এই দেবী মন্দিরে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: প্রচার করুছু কেতুটি আধুনিক গীত। প্রথমে শিল্পী তৃপ্তি দাস, শিল্পীঙ্ক কণ্ঠরে সুদর্শন সাহুঙ্କ ରଚନା।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসিসারিছি, চলন্তু দেখিবা প্রথম এসএমএস টিকে পঠাইছেন্তি। প্রথম এসএমএস টি পঠাইছেন্তি নারায়ণ প্রধান বি ব্রহ্মপুর বগুড়া গঞ্জাম রু। আপন শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছেন্তি কামচুর কথা চিত্রর গীত তুঝে সঙ্গে প্রীতল গায় সজনা গীতটি, যে গীতটি গাইছেন্তি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। তেবে নারায়ণ বাবু আপনকর অনুরোধর গীতটি আপনক পাখরি পহঞ্চি দউচু।

শ্রোতা বন্ধু, কিছু অনির্দিষ্ট কারণবশত আমি আপনার অনুরোধ গীতটি বর্তমান প্রচার করে পারুনু। তেবে পরবর্তী গীত গাইছেন অনুরাধা পড়ুয়াল, কথা চিত্র পূজা ফুল। অনুরোধকারী শ্রোতা হলে উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর, সেক্টর 11, সিডিএ, কটকরু।

কথাচিত্র দিল হে তুমারা, কণ্ঠশিল্পী অলকা ইয়াগ্নি এবং কুমার সানু, অনুরোধকারী শ্রোতা হেলি ডিহসাই কাদুয়পড়া জগৎসিংহপুর প্রমোদ কুমার সাহু।

কথাচিত্র অর্পণ কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর অনুরোধকারী শ্রোতা হলে ভবানী দেবী বাণীপ্রসাদ ঝিও সৃষ্টি এবং পুয় আর্যন ব্লক ছক নিশ্চিন্ত কইলি কটকরু।

সুন্দর গীতটি অনুরোধে আসিছি কথাচিত্র ডিডিএলজে বা দিলওয়ালে দুলহনিয়া লিয়ে যায়ঙ্গে কথাচিত্র সঙ্গীত নির্দেশক যতীন লালী নির্দেশিত কথাচিত্র ডিডিএলজে কথাচিত্র সব গীত খুব স্মৃতি মধুর হয়েছিল তেমনি 1995 রোমান্টিক মিউজিকাল হিট কথাচিত্র যেতিকি এই কথাচিত্রটি যেতিকি সুপর ডুপর হিট হয়েছিল গীতগুড়িক মধ্যে সেমিতি মনছুয়া হয়েছিল সেই কথাচিত্রর গীতটি হোগে আহে তুজকো তো প্যার সজনা লাগ করলে তু ইনকার সজনা গীতটি গাইছেন উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকর আর সুন্দর গীতটি অনুরোধ করে এসএমএস করেছেন জগৎপুর রূপালী।

কথাচিত্র হম কিসি সে কম নেহি কণ্ঠশিল্পী মহম্মদ রফি এবং সাথী অনুরোধকারী শ্রোতা হলে পদ্মিনী রায় রাজেন্দ্র রায় সৌম্য রঞ্জন রায় ভূয়াস গুয়ামাল ভদ্রক্রু।